0: আমার দূরনো
1: কুলাঙ্গের
0: উন্দি পলতিবো বাতি কুলপ চাই
1: ও কন্ডাপলে কুতুক মানিয়ার মানিয়ার বোতল কাম্পে তিপলম বাত পলতি বঙ্গে বোতল পুরন কুলপ ফয়গন প্রচক চিন চারান মাঙ্গার কস জেন পঞ্জিয়ান কাতসন পাতি বন প্রচক চিন মা পিয়াম বাই পুন Terima medal saking gulungan Kurawa badhe tumut para kadang amarta.
0: Suara patut banget. Menapa mboten rada paripeksa?
1: Kula rada paripeksa. Ingkang temandang Gatotkaca.
0: Kuwi Gatotkaca mriku.
1: Iya, Kakak.
0: Lha karo-karuan. Kaya dengaren ngono, adate ora tau ana Mandura kok ya nang Mandura.
1: Ya ora apa-apa ta wong cilik wahne kok.
0: Ayo.
1: Apa tokal suwanan Dorowati to Kang?
0: Iya iya iya ning jane ora tau to.
1: Dilalah wong Cilaka ya kepregok ngono. Dadi ki mengko ora sida nyekel Baladewa ning malah tanding karo Gatotkaca. Oh ayo wis. Wis tekan pinesti. Gustimu kudu kaya tekan ning semono.
0: Ora temen. Iki jan kebangetan. Lajeng Gatotkaca
1: nembe ki men Mara tangan kaya kula mongko kula menikan kaya Gatotkaca menikan pancen rada ora patek tegelan jalanan bapaknya Gatotkaca ini murid kula mira bapak menikan kula semayakan dateng penjelian badi tegel kan Gatotkaca mongko jarakan tujuh apa-apa lengkap.